আমরা যে কিনা দশ আমলে লাগালাম মোদামখ মাইনা জ্ঞানমুনা আত্মবেলিঙ্গে